0: ने सही किया है वकमी फकम सुनागी तेरे को तकाई आई तेरा फु तेरे को आकाई ई कवया बाय आई सिका बाय गुते पी की तैयारी के दे ना नाई तो रो बाय के आसाई आमा गीता मता हाकारी हाकारी तही किया है तेरा को तई
1: Ai tika ana ngā kōrero, mēnā e mū ana te tumuaki, he tohu pai tērā. Nērā, ahoi anō rā, ahakoa I hoki hia kai mai, a kōrihi te manu, ki tonu ana te ngākau I te aroha, I te waimārie me te whakaro nui hoki, I te honore nui tau ki runga ki āia, ki tana hoakai tātaki, o tira ki tōna tumuaki tonu, te kaitahi me te ariki nui. E ake ai te kōrero, ko te kuini o ngā ranga tahi aera e kite ana I tērā o ngā tohu I tēnei tau. Hoi anō rā, koina ko ngā kōrero mo te tau hākari I tēnei te tau 2026. Rapa aera hoki atu ana ki a koe e te hoa, tēnā koe.
2: E mihi nui atu ana ki a koe, pere waimari ara e rā tīwai waka, te tokoru ara I a koe. Nā, koeira ngā kōrero me ngā kōna neke neke mai konei tūranga waiwai marae I te koronei hana tuarua o tō tātou ariki nui a kuini ngā wai hono I te pō he wai hei a pōpō ka whakaeke mai anō ko ngā kai tōrangapu ki runga ki te marae a tea o tūranga waiwai marae kia mohoi mai koutou I te rātou kāri rātou I pōhiritia he oi I tēnei tau kua whakae tō tātou ariki nui a kia whakaeke anō rātou ki runga ki te marae a tea ki te tuku I wā rātou kōrero ki te marea o tira ki te aroaro tonu o te ariki nui ara a kuini ngā wai hono I te pō. He oi, koeira ngā kōrero mō tēnei wā, kia pai te noho mai e tuku.